0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: লতা মঙ্গেশকর, নিতিন মুকেশ, নিদা ফাজলি, খাইয়াম, চলচ্চিত্র না খুদা।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে 10 বছর পূর্ণ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবার উল্লেখ করেছেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। পর্যটন ক্ষেত্রে জাতীয় স্তরের ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্পের সূচনা করেছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরশুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে থাকা জঙ্গি ঘাঁটিগুলির উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সেপ্টেম্বরের শুরুতে উরিতে জঙ্গি হামলায় 19 জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবে এই অভিযান চলে। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেওয়া হবে।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া যায়েগা। আতঙ্কবাদী হমলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হমলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহি কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: ব্যাংক কর্মীদের ইউনিয়নগুলি ডাকা 3 দিনের ব্যাংক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ অর্থাৎ 28 থেকে 30শে সেপ্টেম্বর এই প্রস্তাবিত ধর্মঘট ডাকা হয়। গতরাত এক বিবৃতিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস UFBU ধর্মঘট তুলে নেবার কথা জানায়। রাত 9:30 ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA এবং UFBU শীর্ষ প্রতিনিধিদের মধ্যে ধর্মঘট নিয়ে একটি বৈঠক হয় বলে UFBU-র আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন।
2: IBA এবং উভয় নেতৃত্বের মধ্যে অনলাইনে অনেক সুন্দর ডিসকাশন হয়। রাত্রি 9:30 থেকে মিটিং ছিল এবং তাতে বেশ কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হওয়াতে যার ডিটেলস এখন অব্দি আসেনি, এখন আলোচনার কিছু স্তর বাকি আছে এবং সেই আলোচনার পর আমরা হয়তো বাকি ডিটেলস জানতে পারবো। পজিটিভ ডেভেলপমেন্ট বেশ কিছু হওয়ার পরে স্ট্রাইক আপাতত ডিফার করা।
0: নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর আওতায় সময়সূচির কিছু পরিবর্তন করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক দত্ত জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 30শে অক্টোবর করা হয়েছে। এই দাবি ও আপত্তি সংক্রান্ত নোটিশগুলির নিষ্পত্তির বিষয়টি চলবে 30শে নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 ডিসেম্বর। পর্যটন ক্ষেত্রের জন্য জাতীয় স্তরের সরকারি ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্পের সূচনা করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি যৌথ ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পণ্য পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম স্ট্যাক তৈরির জন্য পর্যটন মন্ত্রক ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল 2028 সালের মধ্যে 23,000 হোমস্টেকে ব্যবস্থায় যুক্ত করা। গতকাল ভারত মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই প্রকল্পের সূচনা করেন। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। গতকাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ একথা জানান।
3: ইতিবাচক মানসিকতার কারণে আমাদের কাছে 12,534 কোটি টাকা বিনিয়োগ এসছে। আমরা মূলত চেষ্টা করেছিলাম 100 কোটি টাকার উপরে যে ইনভেস্টার্স করবে তাদের ক্ষেত্রে ওয়ান উইন্ডো পলিসি সিস্টেম কার্যকর করবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। ফলে এইটাকে সামনে রেখে আমরা মূলত এগোতে শুরু করি এবং তার ফলশ্রুতিতে প্রায় স্বল্প প্রচারেই 12,534 কোটি টাকার বিনিয়োগের কথা উঠে এসছে, প্রায় 22,000 এমপ্লয়মেন্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট জেনারেশনের কথা।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় সংগঠনকে নিজের দক্ষতায় শক্তিশালী করে তোলার নির্দেশ দিয়েছেন। গতকাল কলকাতায় দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি এবং বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তিনি। সর্বভারতীয় সভাপতি বলেন, দল ও সরকার পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে চলবে, সরকারের উন্নয়নের সুফল মানুষের কাছে নিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দুবাইতে অবস্থিত ভারতীয় দূতাবাস সেবাপক্ষর অঙ্গ হিসেবে সেবা মনোভাব, সামাজিক অংশগ্রহণ এবং জাতীয় অঙ্গীকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। গতকাল বিকশিত ভারত রান 2026 এর সেখানে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় সমবেত হয়েছিলেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক দুদিনের এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026। আগামী রবি মরশুমের জন্য কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে। পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ আজ নতুন দিল্লিতে পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করতে চলেছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং এই পোর্টালটির উদ্বোধন করবেন। কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI ক্যাম্পাসে গতকালের গোলমালের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমেরা বলেছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অনভিপ্রেত।
4: সন্তোষ আজমেরা, আই এম VC অফ দিস ইনস্টিটিউশন, ইজ গেটিং রেকর্ডেড। আই বিলিভ such incidents should never happen in any educational institution. SRFTI is one of the most premier educational institutions in the country. Students from all walks of life are here to study. They are not here for any kind of violence. Students have conveyed me that they didn't start any violence act or believe in so. We are taking all measures along with my faculty which is standing here and even the student leader and everybody and with the police department and the concerned authorities to ensure that safety and peace remains the prime concern. Even our chairman sir is in constant touch and ensuring all possible support. He has spoken to me multiple times on phone and he is extending all sorts of support, the chairman sir. We are thankful to all the authorities which are helping us.
0: উল্লেখ্য, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে SRFTI ক্যাম্পাসে গতকাল তীব্র উত্তেজনা ছড়ায়। আগাম অনুমতি নিলেও তাদের সভা ভেস্তে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সংগঠনটির তরফে। অন্যদিকে কয়েকজন পড়ুয়াকে মারধরেরও অভিযোগ উঠেছে। পাঞ্জাবের ফাগুয়াড়ায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল পুলিশ ছাত্র সংঘর্ষ চরম আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এদিকে সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ থেকে 10 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ও সব পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছে। ভারত আফগানিস্তানের কাবুলে সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। মানবিক সহায়তার অঙ্গ হিসেবে আফগানিস্তানকে এর আগেও সাহায্য করেছে ভারত। ভারতীয় বিমান বাহিনী যোধপুর বিমান ঘাঁটিতে তরঙ্গ শক্তি 2026 মহড়ার কার্যকরী পর্যায় শুরু করেছে। এই যৌথ মহড়া চলবে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই 7টি বন্ধুপ্রতিম দেশ এতে অংশ নিচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ড, দক্ষিণ কর্ণাটক ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরবর্তী দুদিনে অসম, মেঘালয়, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দমকা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে জাপানের নিশিনের কোরেগি স্পোর্টস পার্কে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্ণ হল। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরশুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। খবর এখনকার মতো এই পর্যন্তই।
5: नमस्कार यो आकाशवाणी खरसाङ हो प्रादेशिक समाचार सबिना गिरीबाट सुन्नुहोस् भारतले आज सर्जिकल स्ट्राइकको 10 वर्षगाँठ मनाइरहेको छ 28 र 29 सेप्टेम्बर 2016को मध्यरातमा सेनाले नियन्त्रण रेखा पार आतंकवादी स्थानलाई विरूद्ध लक्षित कारवाही गरेको थियो यो कारवाही 18 सेप्टेम्बरमा उरी आतंकवादी हमलापछि गरिएको थियो जसमा 18 भारतीय सैनिकहरू शहीद भएका थिए यो कारवाहीले आतंकवाद विरूद्ध भारतको सुरक्षा नीतिमा आएको परिवर्तनलाई रेखाङ्कित गर्यो यसपछि वर्ष 2019मा बालाकोट र वर्ष 2025मा अपरेशन सिन्दूर भयो हिज आकाशवाणी मार्फत मन की बात कार्यक्रममा प्रधानमन्त्री नरेन्द्र मोदीले 2016को सर्जिकल स्ट्राइकलाई महत्वपूर्ण पड़ावको रूपमा वर्णन गर्नुभयो प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भन्नुभयो पछिल्लो दशकले आतंकवादसँग लड्ने भारतको तरिका परिवर्तन गरेको छ आजदेखि शुरू हुने 3 दिने देशव्यापी ब्याङ्क हडताल स्थगित भएको छ अल इण्डिया ब्याङ्क इम्प्लोइज एसोसिएसन एआइबीईएले यसको पुष्टि गरेको छ यो फैसला इण्डियन ब्याङ्क्स एसोसिएसन आइबीएसँग भएको सम्झौतापछि यो निर्णय लिएको हो एआइबीईएले एक सोसियल मिडिया पोस्टमा हिज राति हडतालसँग सम्बन्धित मुद्दाहरूमा एआइबीईए र युनाइटेड फोरम अफ ब्याङ्क युनियन्स बीच भएको बैठकपछि हडताल स्थगित गर्ने निर्णय लिएको बताएको छ भारतीय जनता पार्टीका अध्यक्ष नितिन नवीन अहिले 2 दिने पश्चिम बंगाल भ्रमणमा हुनुहुन्छ उहाँले पार्टी पदाधिकारीहरूका साथ कोलकाताको विश्व बंगला कन्भेन्सन सेन्टरमा प्रधानमन्त्री नरेन्द्र मोदीको मन की बात कार्यक्रममा हिज सहभागिता दिनुभयो त्यसपछि उहाँले राज्य भाजपा पदाधिकारीहरूसित महत्वपूर्ण सांगठनिक बैठक गर्नुभयो बैठकमा जिल्ला अध्यक्षदेखि लिएर प्रदेश पदाधिकारीहरू साथै विधायक सांसदहरू उपस्थित रहेका थिए यसैबीच आज उहाँले भाजपा को सेवा नै संगठनको विचारधारालाई अघि सार्दै पानीहाटी सोदेपुरको लोक संस्कृति भवनमा आँगनको मिलन सेवा कार्यक्रमको अगुवाई गर्नुहुनेछ तथा यहाँबाट उहाँले भाजपाको देशव्यापी सेवा संकल्प अभियान बमोजिम जारी कम्युनिटी भोलिन्टियर्स सेवा कर्मीहरू अनि नागरिकहरूसित सोझै संवाद गर्नुहुनेछ जीटीएका प्रशासकले क्षतिग्रस्त तग्दा अस्पतालको हिज स्थलगत निरीक्षण गर्दै अस्पतालमा भइरहेको मर्मती तथा पुननिर्माण कार्यको जायजा लिनुभयो निरीक्षणका क्रममा उहाँले पुरानो भवनलाई आवश्यक मर्मत कार्य पूरा गरी 4 दिनभित्र सञ्चालनमा ल्याउन सम्बन्धित अधिकारीहरूलाई निर्देशन दिनुभयो पुरानो भवन सञ्चालनमा आएपछि अस्पतालको सेवा पुनः शुरू गर्ने तयारी गरिएको जनाएको छ यसैबीच क्षतिग्रस्त भवनको विस्तृत लागन अनुमान तयार गर्ने कार्य भइरहेको र अनुमान तयार भएपछि आवश्यक मर्मत तथा पुननिर्माणको काम चाँडै अघि बढाइने बताएको छ दार्जिलिङ पुल बजार खण्ड अन्तर्गत कैजले ग्राम पञ्चायत क्षयरोग मुक्त घोषित भएको जानकारी प्रधान प्रमिला लामाले दिनुभएको छ यस उपलब्धिमा योगदान पुर्याउने सीएचओ एएनएम आशा आईसीडीएस तथा विविडी स्वास्थ्यकर्मीहरूलाई ग्राम पञ्चायत कार्यालयमा विशेष कार्यक्रम आयोजना गरी सम्मान गरिएको छ प्रधान लामाले स्वास्थ्यकर्मीहरूको समर्पण र सेवा भावप्रति आभार व्यक्त गर्नुभएको छ दार्जिलिङको रिम्बिक लोदोमा समष्टि अन्तर्गत जाउले गाउँमा गत केही वर्षदेखि निरन्तर गइरहेको पहिरोको कारण लगभग 14 घर सहित लेप्चा गाउँ तुबुन क्षेत्र तथा एनडीए स्कूल जोखिममा परेका छन् पछिल्ला 2 दिनको लगातार वर्षाको जोखिम थप बढाएको स्थानीयले बताएका छन् यसैबीच रम्माम हाइड्रो प्रोजेक्टका प्रतिनिधिले पहिरो प्रभावित क्षेत्रको स्थलगत निरीक्षण गरेका छन् विभागले समस्यालाई गम्भीरतापूर्वक लिँदै आवश्यक काम अघि बढाउने आश्वासन दिएको बताएको छ नेपालमा 4 दिनदेखि मुसलधारे वर्षा बाढी र पहिरोका कारण 21 जनाको मृत्यु भएको छ भने 5 जना घाइते भएका छन् आपदा प्रबन्धन पदाधिकारी प्राधिकरणका अनुसार सबैभन्दा अधिक मृत्यु पहिरोका कारण भएको छ पहिरोमा परि 14 जनाको मृत्यु भएको छ भने 5 जना बेपत्ता भएका छन् बाढीका कारण 4 जनाको मृत्यु भएको छ भने अविरल वर्षाका कारण 3 जनाको मृत्यु भएको जानकारी प्राप्त भएको छ रोहिणी एथलेटिक्स एसोसिएसनको आयोजनामा रोहिणीमा हिज रोहिणी लेग एण्ड फुट हिल्स रन 2026 आयोजना गरेको छ। उक्त रन खरसाङको रोहिणी स्थित झील परिसरबाट शुरू गरेको थियो। यो दौड 5 किलोमिटर र 10 किलोमिटर वर्गमा गरिएको थियो, जसमा विभिन्न स्थानहरूबाट आएका लगभग 1400 धावकहरूले भाग लिएका थिए। आकाशवाणी खरसाङबाट प्रादेशिक समाचार पूरा भयो। अहिले 10 बजे समाचारको अर्को श्रृंखला लिएर पुनः उपस्थित हुनेछौ। सुन्दै गर्नुहोला आकाशवाणी।
6: प्रादेशिक समाचारपछि अब आउन सुनौ अघिल्लो कार्यक्रम मार्ग दर्शन।

0: श्रोता समय यस बेला पूर्वाह्न 11:30 भइरहेछ। हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेछौँ। अब प्रस्तुत गर्न लागिरहेछौँ बंगला विशेष कार्यक्रम।
1: आकाशवाणी कार्शियंग शुरु হচ্ছে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান রঙের ভাষা। আজ এই অনুষ্ঠানে শুনবেন শিল্পী সঞ্জয় দে এবং সুজয় মিত্রর সাথে সাক্ষাৎকার, উপস্থাপনায় অনামিকা দেব।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের বিশেষ অনুষ্ঠান রঙের ভাষা, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। অঙ্কন শিল্প অর্থাৎ ভিজুয়াল আর্টের একটি মৌলিক রূপ, চিত্রকলার ইতিহাস প্রাগৈতিহাসিক মানুষের থেকে প্রাপ্ত শিল্পকর্মগুলি থেকে শুরু হয় এবং সমস্ত সংস্কৃতিকেই পরিব্যাপ্ত করে। সহস্রাব্দব্যাপী চিত্রকলার ইতিহাস সৃজনশীলতার একটি চলমান নদী যা আজও অব্যাহত রয়েছে। 20 শতকের গোড়ায় প্রধানত চিত্রকলা ধর্মীয় ও ধ্রুপদী বিষয়ে নির্ভর ছিল, কিন্তু পরবর্তী সময়ে আরও বিশুদ্ধ, বিমূর্ত ও ধারণাগত পদ্ধতি প্রাধান্য পেতে শুরু করে। প্রস্তরযুগে গুহাচিত্রে প্রাণীর চিত্র আবিষ্কৃত হয়েছিল অত্যধিক। এরপর প্রাচ্য চিত্রশিল্পের ইতিহাসে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রাধান্য লক্ষ্য করা যায়। চীনের চিত্রকলা, জাপানের চিত্রকলা, এই সকল এশীয় দেশগুলির চিত্রকলাতেও বিভিন্নতা লক্ষণীয়। এছাড়া পাশ্চাত্য শিল্পকলা ও চিত্রকলা অর্থাৎ মিশর, গ্রিস এবং রোমের যে চিত্রকলা আবিষ্কৃত হয়েছিল সেই চিত্রাঙ্কনও কিন্তু অত্যন্ত বিস্মিত করে চলেছে আজও আমাদের। আজকে আমরা এই ভাষা, রঙের ভাষায় কথা বলতে গিয়ে অবশ্যই অঙ্কন শিল্পের কথা বলবো। আর এই মুহূর্তে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই প্রথিতযশা শিলিগুড়ির অঙ্কন শিল্পী সঞ্জয় দে এবং সুজয় মিত্র, যারা নিরলস প্রচেষ্টা করে চলেছেন অঙ্কন শিল্প শহর শিলিগুড়ি এবং সমগ্র উত্তরবঙ্গে যাতে আরও প্রাণবন্ত এবং সজীব হয়ে ওঠে। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। নমস্কার সুজয়বাবু এবং নমস্কার সঞ্জয়বাবু।
3: নমস্কার।
4: নমস্কার।
2: আপনাদের প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনারা যে রঙের যাত্রা শুরু করেছিলেন একসময়, সেটা ঠিক কতটা আগে বা কতটা ছোটবেলায় শুরু করেছিলেন?
3: আমি সঞ্জয় দে। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে বড় হওয়া, তো আমরা শুরু করেছি 90 দশক যখন ক্লাস 5 পড়ি, তো সেই সময় থেকে ছবি আঁকা শুরু করি কোন একটা স্কুলে গিয়ে, ছবি আঁকা স্কুলে গিয়ে বাবার হাত ধরে, বাবা নিয়ে গেছিলেন, সেই স্কুলে ভর্তি করেছিলেন, তখন থেকে শুরু করেছি। সেই সময়টা আমাদের শিল্পের যে পরিবেশ ছিল শিলিগুড়িতে সেটা খুব কম, শিলিগুড়িতে চিত্রশিল্পী খুব কম ছিল এবং শিক্ষকও খুব অভাব ছিল। তো হাতে গোনা কয়েকজন শিক্ষকই আমরা আশেপাশে দেখতে পারতাম। তো সেরকমই একটা শিল্পীর কাছে আমি ছবি আঁকতে যাই এই 90 দশক, 90-91 এরকম সময়টা হবে।
2: আমরা একই প্রশ্ন নিয়ে যাব সুজয়বাবুর কাছে।
4: ধন্যবাদ। আমি সুজয় মিত্র, আমি শিলিগুড়িরই বাসিন্দা, পেশাগতভাবে শিল্পচর্চার সাথে যুক্ত। আমারও ওরকমই, যেটা সঞ্জয় বলল, ঠিক 90 দশক হবে না, তার থেকে কিছুটা আগেই আমার শিল্পচর্চা মানে ছোটোবেলা থেকে শুরু হয়। তো সেই সময় বাবা বা মার সাথে আমি আর্ট স্কুলে যেতাম। আশ্চর্যজনকভাবে সঞ্জয় এবং আমার গুরু বলতে গেলে একজনই। তো সেই সময় শিলিগুড়িতে নাম করা শিল্পী বলতে 2-3 জনই ছিলেন, তারাই আমাদের গুরু এবং সেই থেকেই আমাদের,
2: মানে দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মাঝে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে শিল্পকর্ম করে চলেছেন সেটাকে কি আপনারা আপনাদের নিজেদের জীবনের মানে আশ্রয় বা আধার হিসেবেই রেখেছেন আর্থিকভাবে?
3: একদম। অ্যাকচুয়ালি ছোটোর থেকে আমাদের সময় অনেক বন্ধু বান্ধব ছিল যারা ছবি আঁকতো, একসাথে ছবি আঁকতাম, অনেকে অনেক জায়গায় অনেক কাজের সাথে জড়িত হয়েছে, কিন্তু বেসিক্যালি আমি ছবিটা ছাড়তে পারিনি। ছবি ভালো লাগা থেকে শুরু করে সেটাই আমার নেশা হয়ে গেছে এবং বর্তমানে এটাই আমার পেশা, এটা করেই আমাদের চলছে। আবার আমাদের শিলিগুড়িতে বসে ছবি বিক্রি তো ভাবা যেতে পারে না, আমরা বেসিক্যালি ছবি বিক্রি না করে ছবিটাকে শিখিয়ে মানে একজন শিক্ষক হয়ে আপাতত বেঁচে আছি।
2: আচ্ছা, সঞ্জয়বাবু কথা অনুযায়ী আপনিও সহমত?
4: হ্যাঁ, আমিও সহমত। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি হয়তো ছবি আঁকাটা অ্যাজ এ প্যাশন হিসাবে আমি শুরু করেছিলাম, পেশাগতভাবে কোনো দিন সেরকম চিন্তা ভাবনা ছিল না। আমি পেশাগতভাবে অন্য জায়গায় আমি যুক্ত ছিলাম অন্য কর্মের সাথে, কিন্তু ছবি আঁকার চর্চাটা কিন্তু আমি বরাবরই চালিয়ে গেছি, সেই ভালোবাসাটা বরাবরই ছিল। কিন্তু একটা সময় এসে আমার মনে হলো যে মানে ভালো লাগার জায়গা, মানে প্যাশন আর প্রফেশনটাকে যদি একসাথে আমরা করতে পারি তো সেই সেটার থেকে ভালো কিছু আর হয় না। তো একটা সময় পরে আমি কিন্তু শিফট করেছি এবং বর্তমানে আমি পুরোপুরি পেশাগতভাবে আমি চিত্রশিল্পের সাথে যুক্ত।
3: অ্যাকচুয়ালি প্যাশন আর প্রফেশন যদি এক হয় তাহলে আমার মনে হয় সেই কাজটা সব থেকে খুব ভালো হয়, কারণ যার মধ্যে প্যাশন না থাকবে সেই কাজ সাকসেস হওয়াটা খুবই মুশকিল।
4: ঠিক,
2: মানে ভালো লাগা এবং আমার সেই কাজটি দিয়েই অর্থ উপার্জন।

0: করা এবং জীবিকা হিসেবে গ্রহণ করা, এটা যদি মিলে যায়।
1: হ্যাঁ, এটা যদিও খুব কষ্টকর আমাদের এই শিলিগুড়িতে থেকে, কিন্তু তবুও আমরা করছি, ভালো লাগছে, ভালো আছি।
0: আচ্ছা, আমরা আসবো এই পর্যায়ে, কিন্তু প্রথমে জেনে নেব, যেহেতু শিক্ষা, আপনারা শুধুমাত্র তো পড়াশুনো বা পুঁথিগত শিক্ষা হয় না, চিত্রকলা এক ভীষণ ভাস্ট এবং ভীষণ গভীর বিষয়, সেটিকে যখন আপনারা শিক্ষা দান করছেন বা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, আজকের মুহূর্তে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ শহরে দাঁড়িয়ে পুরো উত্তরবঙ্গ জুড়ে আপনাদের কি মনে হয় যে এই ছাত্রদের যে সংখ্যা সেটা বাড়ছে, তাদের ইন্টারেস্ট বাড়ছে, ইচ্ছে বাড়ছে, বা আপনাদের ছাত্রদের সংখ্যা বেড়ে চলেছে?
1: দেখুন, এখানে হচ্ছে আমাদের যখন 90 দশকের কথা বলছি, তখন শিলিগুড়ির জনসংখ্যা কী ছিল আর এখন কী জনসংখ্যা? নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। তো সেই সময় টিচারও কম ছিল, স্টুডেন্টও কম ছিল, আর এখনও ঠিক টিচার অনেক বেশি, স্টুডেন্ট অনেক বেশি, কারণ শিলিগুড়ির জনসংখ্যা বেড়েছে। সেই হিসাবে অবশ্য বেড়েছে, স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। তবে হ্যাঁ, আমাদের সময়টা কী ছিল যে বাবা দেখিয়েছে যে তুমি এখানে যে ছবি আঁকতে পারো, আঁকা শিখতে পারো, কিন্তু তারপর থেকে নিজের ভালো লাগাতে যাওয়া, নিজের মনোভাব যে আমি ছবিটা আঁকবো, ভালোবেসে যাওয়া। কিন্তু এখন হয়তো সেই জায়গাটা অনেকটা কমে গেছে, কারণ বাড়ির প্রেশারে যাওয়া হয় বাচ্চাদের, ছবি আঁকা শিখতে হবে, ড্রয়িং ভালো করলে পর পরীক্ষা এই ড্রয়িং করতে পারবো, স্কুলে ওই ড্রয়িংটা করতে পারবো, এটা বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে এখনকার বাচ্চাদের মধ্যে।
0: সুজয়বাবু কি বলবেন এই বিষয়ে?
2: হ্যাঁ, আমি তো এই বিষয়টা তো সহমত। এর সাথে আমার মনে হয় আর একটু জিনিসটাকে এলাবোরেট করা উচিত, মানে যেটা সঞ্জয় বলছে ঠিক কথা। এবার একটা ছোট বয়সে সে বাচ্চার ভালো লাগাটা সে বাচ্চাও হয়তো বুঝতে পারে না, খেলার ছলে হয়তো শুরু করে, হয়তো তার ছবি আঁকার প্রতি ইন্টারেস্ট নেই, অন্য কিছু শিল্পের প্রতি বা সৃজনশীলতার প্রতি তার ইন্টারেস্টটা রয়েছে, সেইটা না মানে একটা ইগনোর হয়ে যায় এরকম আমার মনে হয়। মানে আমি দেখেছি হয়তো মানে মা বাবা চায় তার সন্তান যাতে মানে সব দিক দিয়েই এক্সপার্ট হয়, সে ডান্সও করবে, গান করবে, আবার সে বাচিক শিল্পীও হতে চায়, আবার ছবিও আঁকাও শিখতে চায়। তো এটা যেন একটা বাচ্চার উপরে সত্যি অর্থে একটা প্রেশার হয়ে যায়, মানে সব কিছু তো একবারে সম্ভব নয়, সবগুলোর প্রতি ফোকাস করাও সম্ভব নয়। তো সেটা মনে হয় একটু বিচার করা উচিত। আমি মূলত গার্জিয়ানদেরকেই বলবো, তার প্যারেন্টসদেরকে, যে তারা একটু তাদের উপরে ছেড়ে দিক, তারা সত্যি সত্যি কোন দিকটায় যেতে চায়। তো এটা আমার মনে হয়।
0: মানে অঙ্কন শিল্পের শিক্ষক হিসেবে আপনি বলতে চাইছেন অভিভাবকদের একবার ভেবে দেখা উচিত, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের ওপর ধ্যান দেন এবং দৃষ্টি দিয়ে, নজর দিয়ে দেখেন যে সে ছোটবেলা থেকে কোন বিষয়টিকে ভালোবাসছে,
2: চাপিয়ে যাতে না
0: দেওয়া হয়। রং তুলি নিয়ে আমার মনে হয় সকল শৈশবের দিনগুলো সকলেরই খুব সুন্দর কাটে, আর সেখান থেকে একটা অদ্ভুতভাবে ভালো লাগার উৎপন্ন একটা তৈরি হয় এবং সেটা নিয়ে ছেলেমেয়েরা এগিয়ে যায়। আচ্ছা, এবার আমাদেরকে একটু বিস্তারভাবে বলুন, এই যে আমাদের ড্রয়িং এবং আমরা সবসময় শুনে আসছি ড্রয়িং এবং পেইন্টিং, এই যে দুটো শব্দ, সেই শব্দ দুটির কতটা মানে পার্থক্য রয়েছে, মানে ভিন্নতাটা কি রয়েছে, ডিফারেন্সটা কি?
1: দেখুন, ড্রয়িং আর পেইন্টিং, ড্রয়িং ভালো না করলে পেইন্টিংটা কোথা থেকে করবে? ড্রয়িংটাকে ভালো করতেই হবে, ড্রয়িং দিয়ে থেকে তার যাত্রা শুরু হয়। আমি একটা টেকনিক্যালি বলছি, ড্রয়িং বাচ্চাটা স্কিল তৈরি করবে, পার্সপেক্টিভ তৈরি করবে, তারপরে সে পেন্টিং করবে। একটা পেন্টিংয়ে যদি শুধু কালার অ্যাপ্লাই করার বয়স কিন্তু আফটার 60, যে সে অ্যাবস্ট্রাক্ট কাজ করার সময় হয়তো সেটা ড্রয়িং পড়ছে না, কিন্তু ড্রয়িংয়ের ফর্মটা দরকার পড়ে। তো ড্রয়িং আর পেন্টিং দুটোই সামঞ্জস্য এবং দুটোরই মেন মানে খুব ভ্যালু, সেম ভ্যালু। ড্রয়িংটা জানতে হবে এবং ড্রয়িংটা মাস্ট পেন্টিং করার জন্যে।
0: সুজয়বাবু, আপনি বলুন যে এই যে রঙের বিভিন্নতা রয়েছে, প্রত্যেকটি বিষয়ে যেটি আমরা শিখব তার তো কিছু কিছু জিনিসপত্র নির্ধারিত থাকে, তেমনি আমরা আঁকতে শিখতে গেলে বা একটা শিশু যদি ভাবে আমি আজকে একটা আর্টের স্কুলে যাব, শিখব, সেখানে আমাদের ঠিক কি কি জিনিসপত্র লাগবে এবং সেটা কতখানি মানে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সহজলভ্য হতে পারে?
2: মানে আপনি বলতে চাইছেন ড্রয়িং শেখার ক্ষেত্রে
0: প্রয়োজনীয় সামগ্রী
2: বলতে, প্রথমত তো যে বাচ্চাটি যাবে তার একটা ড্রয়িং এর প্রতি একটা নিজস্ব একটা ইন্টারেস্ট থাকা দরকার। উপকরণ যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটি পেন্সিল ড্রয়িং করার জন্য, তার একটা খাতা থাকা দরকার, একটা ইরেজার, এই মূলত একটা শার্পনার, এই ধরনের জিনিসগুলো দরকার, এটা বেসিক জিনিস যেগুলো দরকার। তার পরবর্তীতে ড্রয়িংয়ের ধাপে ধাপে তাকে প্যাস্টেল রং সে ইউজ করতে শিখবে, তারপরে সে ওয়াটার কালারের দিকে এগোবে, পরপর এগুলো রঙের মাধ্যমগুলো আসবে তারা।
0: আচ্ছা, আর পরীক্ষাগত ব্যবস্থা আপনাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয় যে গ্রেডেশন বা তারা কোন স্ট্যান্ডার্ড থেকে কোন স্ট্যান্ডার্ডে এগিয়ে চলেছে?
2: এটা মনে হয় সঞ্জয় একটু বিস্তারিত বলুক, কেননা সত্যি অর্থে আমি টিউশনের সাথে সেভাবে যুক্ত নই, তো আমার মনে হয় সঞ্জয় এটা ভালো উত্তর দিতে পারবে।
1: পরীক্ষা অ্যাকচুয়ালি অনেক প্যারেন্টস হচ্ছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা রেখে দেওয়ার জন্য, আমার কাছে কথা সে সার্টিফিকেট কি হবে, একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করা হয় একটা যে কোনো আর্ট স্কুলে, সে নানা ধরনের পরীক্ষা দিতেই পারে। অ্যাকচুয়ালি পরীক্ষা ডিপেন্ড করবে সে প্যারেন্টসের উপরে যে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাবে, এবং সে টিচারের উপরে, টিচার কি শেখাচ্ছে। তো আমার মনে হয় যে শিল্পের ব্যাপারটা, শিল্পর ব্যাপারটা কোনো সার্টিফিকেট দিয়ে বিচার করা হয় না, তার মধ্যে যা কার মধ্যে কী কোয়ালিটি আছে একটা পেপার সে মেনটেন করে দেবে, সেটা পরীক্ষাগত ব্যাপারে হতে পারে, সেটা কোনো জায়গায় চাকরির ব্যাপারে সেটা শো করা যেতে পারে, কিন্তু সে বাচ্চাটা কী শিখছে সেটার উপর মেন ডিপেন্ড। তো পরীক্ষার আমি ঘোর বিরোধী, আমি পরীক্ষা দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে একটা সাধারণ একটা সার্টিফিকেট দিয়ে সেটাতে আমি খুব বিশ্বাস করি না, কারণ আমি বাচ্চাদেরকে এতটা শেখাই যে তুমি শিখে নাও, তুমি আমি কোনো মুখস্থ বিদ্যা করাতে চাই না, কারণ মুখস্থ বিদ্যা হয় না, যে কোনো শিল্পক্ষেত্রে মুখস্থ বিদ্যা হয় না, তুমি শেখো, শিখতে হবে, নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজেকে ক্রিয়েশন করতে হবে, নিজেকে ইনভেন্ট করতে হবে, এটাকে বিশ্বাস করি আমি। তবে হ্যাঁ, আমি একটা সময় পরীক্ষা নেওয়াতাম, 2000 সাল থেকে শুরু করেছিলাম আমি বাচ্চাদের পরীক্ষা নেওয়া, আমি 2005-06 আমি বন্ধ করে দিয়েছি, তারপর থেকে পরীক্ষা নেওয়াই না।
0: আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে সমগ্র উত্তরবঙ্গে কোনো রকম প্রাতিষ্ঠানিকভাবে অঙ্কন শিল্পের কোনো গ্যালারি, কোনো প্রতিষ্ঠান এরকম কিছুই নেই, আর্টের স্কুল রয়েছে, শিক্ষকরা শেখাচ্ছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এবং ডিগ্রি কোর্সে একটা অঙ্কন শিল্পের প্রয়োজনীয়তা সেটা কতখানি গুরুত্বপূর্ণ এবং আমাদের উত্তরবঙ্গে সেটি কতখানি প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে?
1: এটা নিয়ে বলতে গেলে অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে, আমরা অনেক পিছিয়ে আছি, উত্তরবঙ্গ অবশ্যই অনেক পিছিয়ে আছি অনেক কারণে।
0: সুজয়বাবু আপনি
2: বলুন। আমি এখানে একটু অ্যাড করি, আর্ট কলেজ বা প্রাতিষ্ঠানিকভাবে একটা এরকম প্রতিষ্ঠানের দরকার চালু করার জন্য, একটা দীর্ঘদিনের একটা চেষ্টা প্রচেষ্টা যা দাবি আমাদের, যে উত্তরবঙ্গ কিন্তু সত্যি সত্যি সেভাবে মানে অবহেলিত। তো খালি চারু শিল্প বলেন, আপনি যে কোনো ধরনের শিল্পর ক্ষেত্রেই বলুন, সেই ধরনের প্রাতিষ্ঠানিক মানে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নেই।
0: মানে আমরা যদি একটু বড় শহরগুলির দিকে যাই, মেট্রো শহর, কলকাতা, দিল্লি, বড় বড় শহরে অনেক রকম সুবিধে রয়েছে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি সহ সেই বিষয়গুলোর পাঠ করানো হচ্ছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেটি নেই। এটি সত্যি বড় আমরা মানে বঞ্চিত ভাবতে পারি নিজেদেরকে।
2: সেখানে আমি আপনাদের মাধ্যমেই, এটা মানুষ তো জানে অলরেডি, সরকারকে আরও এটা নিয়ে জাগ্রত করা যে তারা একটু ইনিশিয়েটিভ নিক যে এই বিষয়টা হোক, কেননা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে কিন্তু শিল্প চর্চা করছে মানুষের অভাব নেই, প্রচুর শিল্পী আছে এবং তারা সবাই হয় কলকাতা, দিল্লি, বোম্বে গিয়েই করছে। তো এইটা, এই অবহেলাটা কেন, এটাকে আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত।
1: এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে চিত্রশিল্পীরা যারা ছবি আঁকা শেখায়, অথচ নিজের আরো গ্রুমিং করা উচিত, শেখা উচিত, আর্ট কলেজ নেই, সে তো শিখতে যায় কোথায় শিখবে?
2: ঠিক ঠিক,
0: মানে কোথাও একজন শিক্ষক হতে গেলেও আগে নিজেকে ঘষে মেজে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সঠিক জ্ঞান নিতে হবে।
1: নিশ্চয়ই,
0: কাউকে হাতে ধরে কিছু শিখিয়ে দেওয়া যায় না। একটি কল্পনা, একটি ছোট্ট শিশু যখন নিজে কল্পনার জগতে ভেসে বেড়ায়, তার কাছে যেমন ভাবে প্রকৃতি ধরা দেয়, তার শিক্ষকের কাছে সেভাবে প্রকৃতি ধরা দেবে না।
2: এটাও একটা বড় প্রবলেম জানেন তো, মানে এই যে আজকের ডেটে ইন্টারনেট এসছে না, ইন্টারনেট কিন্তু আমাদের অনেক সুবিধা দিচ্ছে, কিন্তু অনেক খারাপ দিকগুলো রয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে আপনি যে কল্পনার ব্যাপারটা বলছেন, শিশুদের মধ্যে যতক্ষণ না তার হাতে মোবাইল নামক বস্তুটি না আসছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু কল্পনার জগৎটা আছে। দ্য মোমেন্ট তার হাতে জিনিসটি পড়লো, সে যতক্ষণে বিভিন্ন রকম মাধ্যম ইউজ করতে শিখলো, সেখানে কিন্তু রেডিমেড কিছু কাজ প্রতিকৃতি এগুলো কিন্তু তার কাছে চলে আসছে এবং তার মাথায় ওগুলোই ঘুরছে। অটোমেটিক্যালি তার মাথা থেকে কিন্তু কল্পনা যে সৃজনশীলতা সেইটা কিন্তু আর থাকছে না। এবং তাকে যখন কোনো একজন, যেটা সঞ্জয় একটু আগে বলল, যে যার কাছে মানে

0: শিক্ষার জন্য দেওয়া হচ্ছে সে কতটা কেপেবল, তো সে যদি নিজেও সে ঘষে মেজে ঠিক না হয়, সেও যদি সেই মাধ্যমগুলোর উপরে ভরসা করে থাকে, তো তার নিজেরও তো সৃজনশীলতার অভাব হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা
1: হ্যাঁ স্বাভাবিক যে এই মুঠোফোনের উপরে নির্ভরশীলতা, যার জন্য কোথাও কল্পনার বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে শৈশব মন থেকে। তাহলে আপনাদের কি মত যে মুঠোফোন থেকে বঞ্চিত রাখা হবে?
0: না, মুঠোফোন থেকে বঞ্চিত রাখা নয় কথাটা, মানে মুঠোফোনটাকে রেস্ট্রিক্ট করা উচিত, মানে কতটা ইউজ করব, বিশেষত ওই কল্পনা। দেখুন, সৃজনশীলতার ক্ষেত্রে না, কল্পনা শক্তি যদি না থাকে মানুষের, যে শিল্পী তার মধ্যে যদি সেই বিষয়টা না থাকে, মানে একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা, নিজের মনে মনে সেটাকে রিসার্চ করা, হ্যাঁ আমি আমার ভাবনা চিন্তা যেটা করছি সেটা নিয়ে ফার্দার আমি কিছু আরও ডিটেলসে জানতে চাই, সেটা আমি ইউজ করতে পারি মুঠোফোনকে। কিন্তু আমি টোটাল কল্পনা শক্তিকে সাইডে রেখে আমি টোটালটাই আমি মাধ্যমকে ইউজ করে কপি পেস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, এরকমই হচ্ছে ব্যাপারগুলো।
1: আচ্ছা, যখন আমরা তথ্য প্রযুক্তির উপরে এলাম, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আসছি, তাহলে এখন শুনতে পাচ্ছি খুবভাবে ডিজিটাল আর্ট বিষয়টি, শব্দটি বেশ শোনা যাচ্ছে, এর অর্থটা যদি আপনারা একটু আমাদেরকে বিস্তৃত বোঝান। হয়তো এখনও অনেকের কাছে সেটা খুবভাবে প্রচারিত হয়নি, কিন্তু যারা মোটামুটি আঁকার সাথে যুক্ত তারা এই শব্দটা তাদের কাছে বেশ পরিচিতি পেয়েছে এবং অনেকে এটিকে মাধ্যম হিসেবে কিন্তু সহজভাবে গ্রহণও করতে শুরু করেছে।
2: না, ডিজিটাল আর্ট ভালো জিনিস। ডিজিটাল আর্ট কী? যে আমি ল্যাপটপ বা ডেস্কটপে কোনো পেন দ্বারা, যে খাতা আর পেন্সিলের শুধু মিডিয়ামটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ড্রয়িং তো আমি একই করছি, রঙের আমার অনেক জায়গা মানে টিউব হচ্ছে না, ব্রাশ হচ্ছে না, কিন্তু আমি ওখানে ব্রাশ পাচ্ছি না। ডিজিটাল আর্টকে আমি প্রেফার করি এবং সাপোর্ট করি। ডিজিটাল আর্ট দ্বারা খুব সুবিধা আছে, অসুবিধা এখন মধ্যে কিছু দেখতে পাচ্ছি না।
0: না, ডিজিটাল আর্টে সুবিধা আছে, ঠিক কথা। স্কিলের ক্ষেত্রে আমার মনে হয় ডিজিটাল স্কিলটা, আমাদের ম্যানুয়াল যে স্কিলটা আছে, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন ওয়াটার কালার আমরা পেপারে তুলির মাধ্যমে করি রং দিয়ে, তো সেখানে তুলি চালনা, রং নিয়ে কিভাবে তুলিটা কোথায় আমি ছাড়বো, কতটা কোথায় আমি জলের পরিমাণ দেব দেব না, ওয়াশ কোথায় করব, কি করব, সেটা যে ভাবে হবে ডিজিটাল আর্টের মাধ্যমে করলে কিন্তু সেই দক্ষতাটা তৈরি হয় না। সেখানে ডিজিটাল আর্ট, আমি যখনই আমি ওই স্টাইলারটা চালাচ্ছি, স্টাইলার কিন্তু মানে একটা ধরনের কমেন্ট, মানে আমি অ্যাকচুয়াল যেটা চাইছি ডিজিটাল দিয়ে আমি, আমার মনে হয়েছে সেই এফেক্টটা আনতে পারি না সবসময়। হয়তো খুব দক্ষতা হলে হতে পারে, আমার অতটা ধারণা নেই, আমি যেটুকু বুঝেছি বা আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে আমরা যে তুলি দিয়ে যেটা করতে পারি সেটা কিন্তু অতটা ফাইন ওয়ার্ক করা সম্ভব নয়। এটা আমার আমার মত
2: না, এটা এটা এটা ঠিক কথা। অ্যাকচুয়ালি ডিজিটাল আর্ট হচ্ছে পুরোপুরি কমার্শিয়াল অ্যাপ্রোচের জন্য। যদি আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, তাহলে সেটা ডিজিটাল আর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সেটা হচ্ছে, দেখুন, একটা শিল্পীর ক্ষেত্রে ডিজিটাল আর্ট একটা সাইড মিডিয়াম, যে তার প্রফেশনের জন্য করছে, কিছু অ্যাডের জন্য করছে বা কিছু টেকনিক্যালি ভালো লাগার জন্য করছে, তার জন্য তাকে পেপার থেকে তো শুরু করতেই হবে। পেপার, রং, যেরকম আমরা বেসিক যেটা, সেটা থাকতেই হবে। প্রফেশনাল দিক আলাদা, আর এটা হচ্ছে, দেখুন, মাস্টার পিস যেগুলো পেন্টিং আছে, ডিজিটাল আর্ট কিন্তু মাস্টার পেন্টিং হবে না, কোনোদিনই হবে না। ডিজিটাল পেন্টিং কোয়ান্টিটি হিসাবে থাকবে।
1: আচ্ছা,
2: কোনোদিনও ডিজিটাল পেন্টিং মাস্টার পেন্টিং হিসাবে থাকবে না, কারণ সেটা কপি হতেই থাকবে। কিছু কিছু ডিজিটাল পেন্টিং আছে যেটা আজ থেকে 20 বছর আগে করা, তখন ডিজিটাল পেন্টিং এতটা ওয়াইব ছিল না, কিন্তু 20 বছর আগে করা, কিন্তু সেগুলো কাজও কিন্তু এখন আমরা দেখছি। তো এই ডিজিটাল পেন্টিং কিন্তু এখন থেকে শুরু হয়নি, অনেক বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু সেটা এখন আমরা দেখা যায় যে এটা অত বছর আগে করা হয়েছে। তো সেটা একটা আলাদা সেক্টর, আর আমাদের যেটা প্র্যাকটিক্যাল সেটা আলাদা সেক্টর।
1: আমি আর জানতে চাইবো আপনাদের দুজনের কাছ থেকে যে এই যে এত বছর ধরে আপনারা চিত্রশিল্পের সাথে জড়িত, নিরলস আপনারা একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শহর শিলিগুড়ি জুড়ে, তাতে আপনারা নিজেরা নিজেদের প্রচেষ্টায় কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে এই রং আকার জগৎ আরও এগিয়ে যেতে পারে?
0: সত্যি কথা বলতে, টিউশন তো একটা মাধ্যম, এছাড়াও আমরা কমার্শিয়াল প্ল্যাটফর্ম নিজেরা কিছু ব্যবহার করছি এবং সেটা দিয়ে গোষ্ঠীগতভাবে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার সৃষ্টি করেছি আর কি। খুব রিসেন্টলি যদি বলতে হয় তো আমরা একটা আর্ট ফেয়ার করি, যেটা

0: ছবিগুলো আর্টওয়ার্কগুলো তারা ডিসপ্লে করে, সেখানে দর্শক আসে, যারা পছন্দ হয় তারা কিনতে পারে, এবং সেখানে একটা এক্সচেঞ্জ অফ আর্ট, বিভিন্ন রকমের আর্টিস্টরা আসে, নেটওয়ার্ক তৈরি হয় তাদের।
1: উত্তরবঙ্গে এই কনসেপ্টটা প্রথম, শিলিগুড়িতে শিল্পীদের মেলা হচ্ছে, মানে চিত্রশিল্পীদের মেলা হচ্ছে। শিলিগুড়ির সারাউন্ডিংয়ে যত চিত্রশিল্পী আছে তারা সবাই ছবি আঁকে, বছরে একবার এক্সিবিশন করে রামকিঙ্কর হলে। তো আমরা এই বছরে একবার প্রায় 30টা গ্রুপকে আমরা একটা জায়গা দিই, একটা প্ল্যাটফর্ম করে দিই, যে নিজের পরিচিতি বাড়াতে এবং নিজের শিল্পকর্ম যেটা তারা সারা বছর ধরে করছে তারা একটা প্রদর্শনী করতে, প্লাস কিছু যে আর্থিক সংগ্রহ তারা করতে পারে। কারণ আমরা আর্থিক সংগ্রহটা এই কারণে করছি, কারণ সারা বছর যে শিল্পীরা ছবি আঁকছে তার তো একটা খরচ আছে, রঙের খরচ, পেপারের খরচ, সেই টাকাটা যাতে তারা উঠাতে পারে এবং পরের বছর যেন আরো ভালো করে কাজ করতে পারে, এইটা চিন্তা মাথায় রেখেই আমরা এই মেলাটাই।
2: আপনারা কোনো রকম ভাবে আঁকার ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করে থাকেন?
0: আমরা বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মশালার আয়োজন করেছি বা করে থাকি।
1: শিলিগুড়ি না, সারা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা নানা রকম প্রোগ্রাম করি, মানে বিশেষ করে আমরা চিত্রশিল্পীদের গ্রুপ প্লে, মানে যেখানে করি ছবির প্রদর্শনী, কার্শিয়ানে এক্সিবিশন হলো, এবং কার্শিয়ানের সাথে ভালো কথা যে আমরা টয় ট্রেনের মধ্যে হিলসকে গেছি, এবং সেখানে শুধু টয় ট্রেন মানে ডিএচআরের সঙ্গে আমরা ছিলাম, তো সেখানে শুধু টয় ট্রেনে এক্সিবিশন হয়েছে।
2: আমরা জানি যে উত্তরবঙ্গের ভীষণভাবে ঐতিহ্যবাহী এই টয় ট্রেন কিন্তু আমাদের গর্ব। তাহলে সব শিল্পীদের চোখে কিভাবে আলাদা আলাদা করে টয় ট্রেন ধরা দিয়েছে তার একটি কর্মশালা,
0: মানে এটা ডিএচআরের ইতিহাসে বা আমাদের চিত্রশিল্পীদের ইতিহাসে বোধহয় এটা প্রথমবার হয়েছিল। এক নম্বর হচ্ছে টয় ট্রেন ডে, দু নম্বর যেটা সামার ফেস্টিভ্যাল, যেটা সঞ্জয় এখনই বললো, যেটা কার্শিয়াংয়ে হয়েছিল সামার ফেস্টিভ্যাল, সেখানে আমরা টয় ট্রেনের দুটো কম্পার্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, যেখানে আমরা ওর বডিতে আমরা ছবি এঁকেছিলাম।
2: আচ্ছা,
0: এটা ইতিহাসে মনে হয় প্রথম,
1: উপরে,
0: হ্যাঁ, বডির উপরে। তো এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স।
2: বাহ, চমৎকার। আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি যে আজকাল দেখতে পাচ্ছি আমরা একটা নতুন ধারা, অর্থাৎ আমরা যদি জেনজির কথা বলি, তারা যেভাবে আঁকাকে বা অঙ্কন শিল্পকে দেখছে, আপনারা তাদের উদ্দেশ্যে, একেবারেই যে নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান এই অঙ্কন শিল্প নিয়ে?
0: জেনজি বা কারেন্ট জেনারেশন যারা, তারা আমার যেটুকু দেখা বা আমি জেনেছি, তারা আর্ট চিত্রশিল্পের প্রতি ইন্টারেস্টেড, তারা কিন্তু ডিজিটাল আর্টটাকে বেশি প্রেফারেন্স দেয়, সেখানেও ড্রয়িং বেস অনেক রকমের কাজ তারা করে থাকে। খারাপ ভালো, মানে এটা একটা নতুন ট্রেন্ড শুরু হচ্ছে, ডিজিটাল আর্টের যে ধারাটি চালু হয়েছে জেনজি যেভাবে করছে। আমরা কিছু টার্ম জানি, NFT, নন ফাঞ্জিবল টোকেন, এই ধরনের। তো সেখানে কিন্তু ডিজিটাল আর্টের একটা আলাদা জায়গা রয়েছে, তো সেটা একটা অন্য জগৎ।
1: আমি একটা জার্নির কথা মনে করে দিতে, সবাই জানে সেটা, তাও আমি বলছি যে যখন কেপ পেন্টিং হতো তখন তো মানুষ ড্রয়িং করতো কি দিয়ে, পাথর দিয়ে, পাথর দিয়ে পাথরের গায়ের উপর ড্রয়িং করতো। তারপরে আসতো গুয়াশ কালার, যেটা নাকি নানা ধরনের গাছের পাতা ফল টল দিয়ে কালার তৈরি করতো। তারপরে এলো অয়েল কালার, তার মাঝখানে কি কালার আছে অতটা জানি না, মানে একটা ধারা হিসাবে চলছি আমি। তারপর আসলো অয়েল কালার, অয়েল রং, যখন অয়েলে তখন সব শিল্পীরা ছবি আঁকতো, তখন তার মধ্যে ওই 1930 এরকম সময়টা আসলো। তারপর 1950-55 পর থেকে অ্যাক্রিলিক কালারটা খুব অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু অ্যাক্রিলিক কালার যখন এসে গেল তখন যারা অয়েলে কাজ করতো তখন তারা বিরোধ করেছিল, এটা আমি পড়েছি, বিরোধ করেছিল যে এক অয়েল অ্যাক্রিলিক আবার কালার হলো নাকি, সেটা একটা সিনথেটিক মিডিয়া, সেটাতে লংজিবিটি নেই। তখন সেই সময় একটা রেভলিউশন এসেছিল যে এটা ঠিক কালার না। কিন্তু আমরা এখন এই প্রজন্মে, কিন্তু গত কয়েক দশক হলো আমরা অ্যাক্রিলিক কালারই করছি, আমরা অয়েল কালার করি না। তো ঠিক সেরকম রেভলিউশন হয়তো আসছে অন্য কোনো মিডিয়াম দিয়ে, যারা এখন আমরা প্রোটেক্ট করছি, কিন্তু আগামী 20 বছরের মধ্যে আমাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা চলতেই থাকবে, একটার পর একটা প্রযুক্তি আসবে, আমাদের ইচ্ছে না থাকলেও সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে।
0: অবশ্যই প্রযুক্তির একটা ছাপ তো পড়তে থাকবে, আমরা AI 2-3 বছর আগেও সেভাবে অ্যাক্টিভ ছিলাম না, আজকের ডেটে AI আমাদের একটা আস্তে আস্তে যেন ঢুকে যাচ্ছে, মানে আমাদের সব কিছুর মধ্যেই যেন আস্তে আস্তে ঢুকছে। তো এটা হয়তো আমাদের মনে হচ্ছিল যে বিষয়গুলো, মানে যেটা ও বললো যে ধারা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানে আপগ্রেড তো করতেই হবে, কিন্তু তার মানে কি এই যে আমাদের ওয়াটার কালার বা আগের বিষয়গুলো চলে যাবে, এরকম তো নয়। আজকের ডেটে একটা কেপ পেন্টিং যেটা, সেটা কিন্তু আজকে একটা হেরিটেজ, তো তার মূল্য কিন্তু বহুমূল্য হয়ে যায়। তো এরকমই হয়তো জায়গাটা যাচ্ছে আর কি।

0: দেখা যাক।
1: আজকে আমরা কথা শুরু করেছিলাম রঙের ভাষা নিয়ে, শুনলাম বিভিন্ন দিক। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন সঞ্জয় দে এবং সুজয় মিত্র, যারা চিত্রশিল্প, অঙ্কন এই সকল দিকগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছেন এই শহর জুড়ে কিংবা উত্তরবঙ্গ জুড়ে, এবং অবশ্যই আমাদের উত্তরবঙ্গের আসল একটি অংশ, সেটি হলো পাহাড় কিংবা টয় ট্রেন, সেটি নিয়েও আমাদের যে আলোচনা আজকের এই আলোচনা পর্বে, এইটুকু আমরা ধারণা আমাদের হলো যে শিল্প নিশ্চয়ই বাঁচতে পারে, তার নিজস্ব অস্তিত্ব অবশ্যই রয়েছে, কিন্তু তাছাড়াও আজকে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে কোথাও আমাদের কিন্তু অর্থটাও প্রয়োজন। শিল্প নিজের জায়গায় শিল্পের মতনই থাকবে, কিন্তু সেই ব্যবস্থাপনাগুলো যদি প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা হয় তাহলে সেখানে ছাত্ররা শিখবে, তারা নিজেদেরকে আরও এগিয়ে নেবে, আরও তাদের মধ্যে গভীর বোধ তৈরি হবে, আর তার ফলেই একটি সুন্দর শিল্পকৃতি তৈরি হবে, মানুষের মধ্যে ধীরে ধীরে সৃজনশীলতা বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে ধীরে ধীরে এই প্রচার, তারপরেই আমার মনে হয় শিল্পের প্রসার, তার মধ্যে দিয়েই শিল্পের প্রসার আরও এগিয়ে যাবে। এভাবেই হয়তো রং এবং রঙের এই সুন্দর ঝিলমিলে একটা অদ্ভুত কল্পনার জগৎ টিকে থাকবে। শিল্পের লড়াই তো রয়েছেই সর্বক্ষেত্রে, কিন্তু শিল্পকে ছেড়ে হয়তো আমাদের জীবন কোনোদিন কল্পনা করা যায় না। শিল্প থাকবে, রং থাকবে, রং যদি না থাকে জীবন তো বড্ড বেরঙিন। তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে একটা সুন্দর রঙিন পৃথিবীর, এবং এই রঙিন যে কাজকর্মগুলো তা যাতে আমাদের আগত প্রজন্মের কাছেও আমরা পৌঁছে দিতে পারি সুস্থ সুন্দরভাবে, এবং তাদের মনেও যাতে সৃজনশীলতার সৃষ্টি হয়। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এই বিশেষ পর্বে কথা বললাম রং এবং ছবির ভাষা নিয়ে, তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। ফিরে আসব আমরা আরও কোনো বিশেষ পর্বে, কথা হবে আরও রঙিন ঝিলমিলে স্বপ্ন নিয়ে, আরও অনেক সৃজনাত্মক কথা নিয়ে। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান।

0: वरना हम भी आदमी थे काम थे।
1: অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে
3: सुन्दै हुनुहुन्थ्यो हिन्दी चलचित्रका गीतहरू। अब प्रस्तुत छ गाउँले सभा।

0: समाचार वन्दना राईबाट सुन्नुहोस्। शुरुमा यस बुलेटिनका मुख्य समाचार। भारत र युएई स्थानीय मुद्रामा व्यापारको समाधान, भुक्तानी सन्देश प्रणालीको एकीकरण र केन्द्रीय ब्याङ्क डिजिटल मुद्राहरू सम्बन्धी पहलहरूको समयमै कार्यान्वयनका लागि कदम चाल्न सहमत भएका छन्। भारतले आज सर्जिकल स्ट्राइकको 10 वर्षगाँठ मनाउँदैछ। नेपालमा मनाङ जिल्लाको हिमलुङ पर्वतको आधार शिविरमा हिमपहिरो जाँदा कम्तीमा 4 मृत्यु भएको छ भने 12 बेपत्ता छन्। जापानको आइची नागोयामा भइरहेको एसियाली खेलमा 4 स्वर्ण, 20 रजत र 21 काँस्य सहित कुल 45 पदक जितेर भारत पदक तालिकामा 12 स्थानमा छ। भारत र युएई स्थानीय मुद्रामा व्यापारको समाधान, भुक्तानी सन्देश प्रणालीको एकीकरण र केन्द्रीय ब्याङ्क डिजिटल मुद्राहरू सम्बन्धी पहलहरूको समयमै कार्यान्वयनका लागि कदम चाल्न सहमत भएका छन्। आज मुम्बईमा भएको भारत युएई उच्च स्तरीय संयुक्त कार्यदलको लगानी सम्बन्धी 14 बैठकमा दुवै पक्षले यो सम्झौता गरेका छन्। यसको सह अध्यक्षता वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयल र अबुधाबी लगानी प्राधिकरण एडीआईए का प्रबन्ध निर्देशक शेख हामिद बिन जायद अल नहयानले गरेका थिए। बैठकपछि मीडियालाई सम्बोधन गर्दै श्री गोयलले भने,
1: हम सालाना और नियमित रूप से बैठकें करते रहे हैं और दोनों पक्षों के व्यापारिक समूहों की संतुष्टि के अनुसार ठोस और महत्वपूर्ण मुद्दों का समाधान कर रहे हैं। आज हमने अंतरिक्ष प्रौद्योगिकी, पोत निर्माण, आधुनिक बंदरगाहों के विकास, खाद्य सुरक्षा, विशेष रूप से खाड़ी क्षेत्र के लिए कृषि नवाचार, लॉजिस्टिक्स के विस्तार, एआई और उभरती प्रौद्योगिकियों पर मिलकर काम करने, ऊर्जा सुरक्षा के लिए बेहतर समन्वय स्थापित करने तथा फिनटेक क्षेत्र में अपने सहयोग का विस्तार करने जैसे क्षेत्रों में साझेदारी को बढ़ाने पर भी चर्चा की है।
2: एक्सपेंडिंग आवर कोऑपरेशन इन द फिनटेक सेक्टर।
0: भारतले आज सर्जिकल स्ट्राइकको 10 वर्षगांठ मनाउँदैछ। 28 र 29 सेप्टेम्बर 2016 को राति सेनाले नियन्त्रण रेखा पारी आतंकी ठेगानाहरू विरूद्ध लक्षित कार्यवाही गरेको थियो। 18 सेप्टेम्बरका दिन उरी आतंकी हमलापछि यो कार्यवाही गरिएको थियो, जसमा 19 भारतीय सैनिकहरू शहीद भएका थिए। यस कार्यवाहीले आतंकवाद विरूद्ध भारतको सुरक्षा नीतिमा आएको परिवर्तनलाई रेखाङ्कित गर्यो। यसपछि 2019 बालाकोट र 2025 अपरेशन सिन्दूरद्वारा पनि पाकिस्तानमाथि कार्यवाही गरियो। हिजो आकाशवाणीमा आफ्नो मन की बात कार्यक्रममा प्रधानमन्त्री नरेन्द्र मोदीले 2016 सर्जिकल स्ट्राइकलाई ऐतिहासिक कोसे ढुङ्गाको रूपमा वर्णन गर्नुभयो। उहाँले भन्नुभयो, देशले अब आतंकवाद विरूद्ध शून्य सहिष्णुता नीति पालना गर्दछ।
3: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। एक समय था जब भारत में सीरियल ब्लास्ट होना बहुत सामान्य बात हो गई थी। 26/11 का इतना बड़ा हमला हुआ था, पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्यवाही की मांग होती थी, लेकिन उस पर उतना ध्यान नहीं दिया जाता था। समय बीतने का इंतजार किया जाता था। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: सर्वोच्च अदालतले आज 2,000 रुपियाँ भन्दा बढीको केही खास लेनदेनमाथि मर्चेन्ट डिस्काउन्ट रेट एमडीआर लगाउने केन्द्रको निर्णयलाई रोक्न अस्वीकार गर्यो। यो शुल्क 15 अक्टोबरदेखि लागू हुने तय भएको छ। भारतका मुख्य न्यायाधीश सूर्यकान्त, न्यायाधीश जयमाल्या बागची र न्यायाधीश वी मोहना सम्मिलित इजलासले केन्द्र सरकार, भारतीय रिजर्व ब्याङ्क र अन्य प्रतिवादीहरूबाट जवाफ माग्दै 4 हप्ताभित्र आफ्नो प्रति शपथ पत्र दर्ता गर्न निर्देशन दिएको छ। यो आकाशवाणी हो। ताजा समाचारको हरेक अपडेटसँग जोडिनुहोस् हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @AIRNews_Gangtok र फेसबुक पेज आकाशवाणी न्युज ग्याङटकलाई फलो गर्न नबिर्सिनुहोस्। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले सार्वजनिक सेवामा 25 वर्ष पूरा गर्दै हुनुहुन्छ, जुन जनसेवा से देश सेवाको मन्त्रद्वारा परिभाषित यात्रा र निरन्तर जारी रहेको अथक प्रतिबद्धता हो। सेवा र सुशासनका लागि यो दृष्टिकोणबाट निर्देशित सरकारले 2047 सम्म विकसित भारतको लक्ष्य प्राप्त गर्न निरन्तर कार्य गरिरहेको छ। आज हाम्रो विशेष श्रृंखलामा हामी तपाईलाई सहकारिता मन्त्रालय मार्फत यो दृष्टिकोणलाई कसरी वास्तविकतामा रूपान्तरण गरिएको छ भन्ने उदाहरण प्रस्तुत गर्दछौ।
4: भारत के सहकारी क्षेत्र में 8.5 लाख से अधिक पंजीकृत समितियां शामिल हैं, जिनसे 32 करोड़ से ज्यादा लोग जुड़े हैं। यह क्षेत्र खेती के ऋण, डेयरी, चीनी, मत्स्य पालन, आवास और विपणन जैसे क्षेत्रों में फैला है और ग्रामीण भारत के लगभग 98% हिस्से को कवर करता है। साल 2021 तक इसके लिए कोई अलग से मंत्रालय नहीं था। इसकी जिम्मेदारी कृषि मंत्रालय के पास थी, जो अलग अलग विभागों और राज्यों में बटी हुई थी। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में जुलाई 2021 में भारत में पहली बार एक अलग सहकारिता मंत्रालय बनाया गया। इस मंत्रालय ने राष्ट्रीय सहकारिता डेटाबेस तैयार किया, ताकि यह जानकारी प्राप्त की जा सके कि जमीनी स्तर पर वास्तव में कितनी समितियां काम कर रही हैं। इसके अलावा बहुराज्य सहकारी समितियों के लिए नए नियम बनाए गए। प्राथमिक कृषि ऋण समितियों का डिजिटलीकरण किया गया। साथ ही सहकारी बैंकों को सीधे सरकारी योजना के तहत मिलने वाले पैसों से भी जोड़ दिया गया। नई दिल्ली में आयोजित वैश्विक सहकारिता सम्मेलन 2024 को संबोधित करते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी ने सहकार से समृद्धि के दृष्टिकोण को रेखांकित किया और कहा कि यह लाखों गांवों, महिलाओं और किसानों की समृद्धि का मार्ग प्रशस्त कर रहा है।
3: आज भारत में हम सरकार और सहकार की शक्ति को एक साथ जोड़कर भारत को विकसित बनाने में जुटे हैं। हम सहकार से समृद्धि के मंत्र पर चल रहे हैं। भारत में आज 8 लाख यानी 800,000 सहकारी समितियां हैं, यानी दुनिया की हर चौथी सहकारी समिति आज भारत में है।
4: भारत टैक्सी भी सहकारिता मंत्रालय की एक महत्वपूर्ण पहल है। ये सहकारी मॉडल पर आधारित एक चालक केंद्रित गतिशीलता मंच है। इसका उद्देश्य जनता को सस्ती, सुरक्षित और विश्वसनीय परिवहन सेवाएं प्रदान करते हुए चालकों को आर्थिक रूप से सशक्त बनाना है। भारत टैक्सी में शामिल होने के बाद अपने सकारात्मक अनुभवों को साझा करते हुए राजीव कुमार नाम के एक चालक ने सभी साथी चालकों से भारत टैक्सी को अपनाने और सहयोग के माध्यम से समृद्धि के इस मिशन को आगे बढ़ाने का आह्वान किया।
5: मैं सभी से रिक्वेस्ट ये करूंगा, ड्राइवर साथी भाइयों से, कि सभी सहकार भारत टैक्सी जुड़े और इसमें ज्यादा से ज्यादा काम करें। सहकारिता का यह है सहकार से समृद्धि की ओर, तो इसको भी समझने की जरूरत है। जो रीजन है कि लोगों के उत्थान के लिए जो कार्य कर रहे हैं, उसमें सहकारिता में अपनी भागीदारी निभाई है।
4: पिछले 5 वर्षों में सहकारिता मंत्रालय ने सहकारी समितियों को समावेशी विकास के इंजन के रूप में बदल दिया है। जैसे जैसे भारत समावेशी और सतत विकास के रास्ते पर आगे बढ़ रहा है, सहकारी समितियां समान विकास और मजबूती को बढ़ावा देना जारी रखेंगी। अमन यादव, आकाशवाणी समाचार, दिल्ली।
0: नेपालमा मनाङ जिल्लाको हिमलुङ पर्वतको आधार शिविरमा हिम पहिरो जाँदा कम्तीमा 4 जनाको मृत्यु भएको छ भने 12 जना बेपत्ता छन्। मनाङका प्रमुख जिल्ला अधिकारीका अनुसार घटनास्थलबाट 4 जनाको शव निकालिएको छ। प्रभावित क्षेत्रमा हेलिकप्टरहरू तैनात गरी उद्धार कार्य भइरहेको छ। जापानको आइची नागोयामा भइरहेको एसियाली खेलमा भारतले पदक जित्न जारी राखेको छ। देशले आफ्नो तालिकामा थप 8 पदक थपेको छ भने भारतीय पुरूष क्रिकेट टोली पनि सेमी फाइनलमा पुगेको छ। भारत हाल पदक तालिकामा 12 औं स्थानमा छ, जसमा 4 स्वर्ण, 20 रजत र 21 काँस्य सहित कुल 45 पदक छन्। आज क्रान्तिकारी स्वतन्त्रता सेनानी भगत सिंहको 119 औं जन्म जयन्तीमा राष्ट्रले उनलाई श्रद्धाञ्जली अर्पण गर्दैछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज भारत रत्न लता मंगेशकरलाई उनको जन्म जयन्तीमा श्रद्धाञ्जली अर्पण गर्नुभएको छ। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। भारत र युएई स्थानीय मुद्रामा व्यापारको समाधान, भुक्तानी र सन्देश प्रणालीको एकीकरण, साथै केन्द्रीय ब्याङ्क डिजिटल मुद्राहरू सम्बन्धी पहलहरूको समयमै कार्यान्वयनका लागि कदम चाल्न सहमत भएका छन्। भारतले आज सर्जिकल स्ट्राइकको 10 औं वर्षगाँठ मनाउँदैछ। नेपालमा मनाङ जिल्लाको हिमलुङ पर्वतको आधार शिविरमा हिम पहिरो जाँदा कम्तीमा 4 जनाको मृत्यु भएको छ भने 12 जना बेपत्ता छन्। जापानको आइची नागोयामा भइरहेको एसियन गेम्समा 4 स्वर्ण, 20 रजत र 21 काँस्य सहित कुल 45 पदक जितेर भारत पदक तालिकामा 12 औं स्थानमा रहेको छ। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
6: खबर पढ्छि अर्को सेन। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মুম্বাইতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানান, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ কলকাতায় জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ বলেছেন, ভারতের পরিবহন পরিকাঠামো খরচ 16% থেকে 6% নেমে এসেছে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলো সময় মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি সম্মত হয়েছে। মুম্বাইতে আজ অনুষ্ঠিত ভারত সংযুক্ত আরব আমিরশাহি উচ্চ পর্যায়ের যৌথ বিনিয়োগ টাস্ক ফোর্সের চতুর্দশ বৈঠকে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছয়। বৈঠকটিতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ADI এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠক শেষে শ্রী গোয়েল জানান, ভারত চলতি বছরে পণ্য ও পরিষেবার মোট রফতানি $863 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রফতানি 15%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
2: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th largest FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.
6: শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাপ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপি বৃদ্ধির হার সংশোধিত হিসাবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% জোরালো বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানের সংকট এবং হরমুজ প্রণালীতে বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলি এ পর্যন্ত সফলভাবে সামাল দিয়েছে। কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পুরি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারত এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করেছেন, আগামী দিনগুলিতে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক পরিকাঠামোর ফলে দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক্স খরচ কমেছে। নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া কনক্লেভে ভাষণ দেবার সময় তিনি একথা বলেন। শ্রী গড়করি জানান, আইআইএম বেঙ্গালুরু, আইআইটি কানপুর এবং আইআইটি চেন্নাইয়ের গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে ভারতের লজিস্টিক্স খরচ, যা আগে প্রায় 16% ছিল, তা এখন প্রায় 6% কমেছে। মন্ত্রী লজিস্টিক্স খরচ কমাতে সড়ক পরিকাঠামোর ভূমিকার উপর জোর দেন এবং বলেন, সড়ক পরিকাঠামো হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, মানববাহী মহাকাশযানের যাত্রা, স্টার্ট আপ এবং মহাকাশ বিষয়ক নতুন পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ভারত ও ফ্রান্সের মহাকাশ সহযোগিতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন দিল্লিতে আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ ব্যাপটিস্টের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। কর্ণাটক ও মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র ওই দুই রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মহারাষ্ট্র ও কর্ণাটক সরকার তাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় খরা ঘোষণা করেছে। তিনি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে 3রা অক্টোবর কর্ণাটকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8:00 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছে বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি রয়েছে। পাঞ্জাবের ফাগুয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পরিস্থিতি প্রায় 24 ঘন্টা পর গতকাল গভীর রাতে রাজ্য পুলিশ নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে মহাসড়কটি এখন অবরোধমুক্ত করার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চালান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং পুলিশের গাড়ি ভাঙচুর, তাতে অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগটিকে গুজব বলে অভিহিত করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে 10 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করার ঘোষণা করেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT Seagal 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে একটি জরুরি সাহায্যের বার্তা পাঠায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম তেল ছিল। জাতীয় রাজধানীতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করতে কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী যাদব সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দিল্লির চিহ্নিত 37টি হটস্পটে আগামী মাসের 10 তারিখের মধ্যে জন অংশীদারিত্ব বিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ ভারত পোল্যান্ড যৌথ কর্মগোষ্ঠীর বৈঠকে প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অব স্টেট তথা উপমন্ত্রী ম্যাগডালেনা সবকোভিয়াক জারনেকা যৌথভাবে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে যৌথ কর্মপরিকল্পনা 2024-28 কার্যকর করার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাপানের আইচি নাগুয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে। সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলবীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। তিনি 3 মিনিট 37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে গুলবীর পুরুষদের 10,000 মিটার ইভেন্টে রূপো পান। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশা সিং। এদিকে অ্যাথলিট ভিত্তা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন মহিলাদের 5000 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া কুরাশে ভারত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে এবং মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। শিল্প উৎপাদন সূচক IIP আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
7: समाचारपछि पुनः स्वागत गर्दछौ आकाशवाणीको खरसाङ केन्द्रमा। श्रोतागण, अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम अन्तर्गत भुटानी गीत। पहिले सुन्नुहोस् यो छोटो सन्देश।
8: ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।